ভূমিকাদি মিত্র মাত্র করিয়া যতন, শ্রীগোবিন্দ তাদের করেন নিধন। শাম্ভুক বিদিতবান বাল্য শ্বশুর, বুঝিলেন তাদের রাগ।